0: শ্রোতা বন্ধু, বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রকু পাথেয় করি 8 জুন 1936 আরম্ভ হয়েথিবা অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী নিজর যাত্রা জারি রাখিছি। সবু বর্গর শ্রোতাঙ্কু দৃষ্টিরে রাখি কার্যক্রমমান প্রসারণ করি আসুছি। সূচনা, শিক্ষা ও মনোরঞ্জনর বেতারবাণী আকাশবাণী সময় সহিত তাল দেই চালিবা সহিত দীর্ঘ 90 বর্ষ ধরি শ্রোতাভাজন হয়েপারিছি। অনুরূপ ভাবরে আকাশবাণী রাউরকেলা মধ্য 24 জুন 1995 নিরন্তর ভাবরে কার্যক্রমমান প্রসারণ করি নিজর যাত্রা অব্যাহত রাখিছি। আউ এহা সম্ভব হয়েপারিছি শ্রোতামানঙ্ক পাইঁ, অর্থাৎ আপনমানঙ্ক পাইঁ। এথিপাইঁ আপনমানঙ্কু অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তবে শ্রোতা বন্ধু, আকাশবাণীর 90 বর্ষ পূরণ পরিপ্রেক্ষীরে আসন্তু শুনিবা আকাশবাণীকু 90 বর্ষ পূরণ সম্পর্করে বার্তা। এ বিষয়ে বার্তা দিয়েছেন রাউরকেলা বনখণ্ড অধিকারী শ্রীযুক্ত রবিকান্ত মুন্না।
1: নমস্কার সবাই শ্রোতামানঙ্কু, অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী আজি 90 বর্ষে পদার্পণ করিছি। এয়া এক অত্যন্ত গর্বের বিষয় আছে। ট্যাগলাইন আছে কি বহুজন হিতায় বহুজন সুখায়, মন্ত্রকু সাথে রাখি আকাশবাণী সদাবেড়ে হি লোকাঙ্কে পাখরে পৌঁছছন্তি। সো সেথিপাই মু আকাশবাণীকু ধন্যবাদ জনাউছি। যেতেবেলে ইন্টারনেট বা টিভি নথিলা, আকাশবাণী হি খবর, জ্ঞান এবং সচেতনার মুখ্য মাধ্যম থিলা। পরিবেশ সুরক্ষা বার্তা, চাষী ভাই মানঙ্ক পাই কৃষি খবর প্রসারণরে আকাশবাণীরে ভূমিকা অতুল্য থিলা। মু রাউরকেলা ডিএফও ভাবরে আকাশবাণীর সমস্ত শ্রোতা এবং কর্মচারী মানঙ্কু অশেষ অশেষ শুভেচ্ছা জনাউছু। ধন্যবাদ, নমস্কার।

শ্রোতা বন্ধু, আপন মানে টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলাকু। আকাশবাণী রাউরকেলা বর্তমান আসন্তু শুণিবা ওড়িয়া ভজন কার্যক্রম আরতি। প্রথমে এথেরে শুণিবা গীত হরি হরি বোলো ভাই হরি হরি বোলো। গীতটি গাইছেন্তি সত্যনারায়ণ অধিকারী এবং সুপ্রভা কুমার পাঢ়ী। গীতটি রচনা করছেন্তি অমূল্য রঞ্জন মহাপাত্র।

0: বা ইসিআই নেট আপ্রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
1: বদলাও বদলাও অভ্যাস বদলাও।
2: মেশিনে লুগা পকাইবা পূর্বরু চেক করি নথিল কি?
1: বদলাও বদলাও অভ্যাস বদলাও। এবে নিকটস্থ ব্যাংক যাই ফটা পুরোনা নোট বদলান্তু। যদি ব্যাংক মনা করে তো আরবিআই র অম্বডসম্যান পাখরে অভিযোগ করন্তু। আরবিআই কহে সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
3: শ্রোতন্ধু, পরবর্তী গীতটি শুণবা প্রণতি মিশ্রঙ্ কণ্ঠর এবং সফিদ আহমদ সিদ্দিকী রচনার গীত মুরলীধর তু বজা মুরলী।

যে প্রাক মৌসুমী বর্ষা দেখবারকে মিলিছি। সিয়াড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবার চার দিন ভিতরে রাজ্যর কিছুটা ইলাকা ন পৌঁছিবা বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ আকলন করা যাইছে। ইতার সহিত কালবৈশাখীর সম্ভাবনাকে নজরতি রখিকি বৌদ্ধ সহিত চৌদটা জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। শেষে মুখিয়া খবর ফের ঘায়। ময়ূরভঞ্জ জিলান 430 কোটি নু এতকা টঙ্কার 39টা প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপনা কলে লোকার্পণ কলে মুখ্যমন্ত্রী। বাহারলা ওড়িশা যুগ্ম প্রবেশিকা পরীক্ষা ও জেইই 2026র পরীক্ষা ফল। শিক্ষা ও মনোরঞ্জনর বেতার বাণী আকাশবাণী আজ পুরা করিছে 90 বরষ। আর দেশর 12টা রাজ্যন পৌঁছিলা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আইবা চার দিন ভিতরে পৌঁছিবা ওড়িশা। আজর আঞ্চলিক খবরিন শেষ হলা। জুহার।

শ্রোতা বন্ধু, এইটি শেষ হলা ক্ষেত খামার কার্যক্রম। প্রযোজনারে থিলে বসন্ত কুমার স্বাইন, উপস্থাপনারে সৌভাগ্য হরিপাল এবং সহ উপস্থাপক বীরেন্দ্র প্রতাপ সিং। আকাশবাণী রাউরকেলা। শ্রোতা বন্ধু, বর্তমান আসন্তু শুনিবা আপনমানক প্রিয় হিন্দি চলচ্চিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত। প্রথমে এথেরে শুনিবা বাজিগর চলচ্চিত্ররু এ মেরে হম সফর গীতটি। গীতটিকে গাইছন্তি বিনোদ রাথোড এবং অলকা ইয়াগ্নিক। গীতটিকে রচনা করছন্তি গোহার কানপুরি। তবে চলন্তু শ্রোতাবন্ধু শুনিবা বাজিগর চলচ্চিত্ররু এই সুন্দর গীতটি।

স্বদান্ধু পরবর্তী গীতটি শুনিবা দিল চলচ্চিত্রর মুঝে নিন্দ না আয় গীতটি গীতটি গাইছেন অনুরাধা পড়োয়াল এবং উদিত নারায়ণ গীতটি রচনা করছেন সমীর।

শ্রোতাবন্ধু, আপনারা টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা। আকাশবাণী রাউরকেলা বর্তমান আসন্তু শুনিবা ঝুম তানানা কার্যক্রম। প্রথমে এইথরে শুনিবা ওড়িয়া আলবম তো প্রেমরে মু পাগল আলবম্রু গজরা তোর গীতটি গাইছেন কুমার বাপি এবং রচনা করছেন বসন্তরাজ সামল।

0: শ্রোতাবন্ধু,
1: পরবর্তী গীতটি শুনিবা প্রথম দেখা ওড়িয়া আলবম্রু অজনা বাটে গীতটি। গীতটি গাইছেন্তি বাবুল সুপ্রিয় এবং গীতটি লিখিছেন্তি নিজাম। তবে চলন্তু শ্রোতাবন্ধু শুনিবা প্রথম দেখা ওড়িয়া আলবম্রু এই সুন্দর গীতটি।